শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 14 অক্টোবর বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। এবছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাই হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি পরিদর্শন করেছেন, যেখানে তিনি মার্কিন নিষেধাজ্ঞার কারণে অসুবিধায় পড়া কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ যুগিয়েছেন। পিল্লাই 2003 থেকে 2008 সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার সফরকালে তিনি আদালতের প্রেসিডেন্ট আকানে তোমোকো এবং আদালতের কর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন। আদালতের ভূমিকার গুরুত্বের উপর জোর দিয়ে পিল্লাই বলেন, আদালতের কর্মীদের আবেগ ও সাহস এটা নিশ্চিত করে চলেছে যে বিচারহীনতাকে রাজত্ব করতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন শুক্রবার ঘোষণা করেছে যে আকানেকে লক্ষ্য করে নেওয়া নিষেধাজ্ঞা পদক্ষেপের পর দেশটি সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতের উপরও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট আকানে নোবেল জয়ী পিল্লাইয়ের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে বলেন, স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে আন্তর্জাতিক ন্যায় বিচারের যে অপরিহার্য ভূমিকা রয়েছে এটি তার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। শনিবার এক অনুষ্ঠানে পিল্লাই আন্তর্জাতিক অপরাধ আদালতকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন, শুধুমাত্র বিচারকদের দেওয়া বিচারিক আদেশের জন্যই একটি দেশ তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তিনি এটিকে অশ্রুতপূর্ব অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেছেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পাদিত জ্বালানি যুদ্ধবিরতি চুক্তিটি উভয় পক্ষ থেকেই লঙ্ঘন করা হয়েছে। উল্লেখ্য, তিনি এর আগে এই চুক্তির বিষয়টি ঘোষণা করেছিলেন। ট্রাম্প হোয়াইট হাউসে বলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই নিয়ে কথা বলার পরিবর্তে একটি চুক্তি সম্পাদনের প্রতি মনোযোগ দিতে হবে। তিনি আরও বলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি চুক্তি করতে চান এবং আমাদের জেলেনস্কিকে তার সাথে চুক্তি করতে আগ্রহী করে তুলতে হবে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ সোমবার বলেছেন যে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের বেসামরিক জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। তিনি বলেন, রাশিয়া চলমান আলোচনায় কোনো শান্তিপূর্ণ প্রস্তাব বা পরামর্শে সাড়া দিতে স্পষ্টতই যে ইচ্ছুক নয় তা স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দেশের মধ্যে জ্বালানি যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা অব্যাহত রাখার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ট্রাম্পের ঘোষণার পরের দিন জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন যে শুধু ওই দিনেই রাশিয়া ইউক্রেনের 6টি জ্বালানি স্থাপনায় হামলা চালায়। জেলেনস্কি আরও বলেন যে দেশগুলো যদি যুদ্ধ শেষ করার ব্যাপারে আন্তরিক হয় তবে তাদের রুশ সংস্থাগুলোর উপর আরও চাপ প্রয়োগ করতে হবে। ট্রাম্প যখন বলেন যে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট আনার সময় হয়েছে, তার পরপরই জেলেনস্কি রবিবার ABC নিউজের সাথে কথা বলেন। জেলেনস্কি বলেন, রাশিয়া 60 দিনের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেন নির্বাচনের আয়োজন করবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ইয়েমেনের সরকার বিরোধী হুতি বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করেছেন যে গোষ্ঠীটির বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে মার্কিন অংশগ্রহণের জবাব দেওয়া হবে দ্রুত ও বেদনাদায়ক প্রতিক্রিয়া। সৌদি রাজধানী রিয়াদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহান্তে হুতিদের চালানো হামলায় 14 জন নিহত এবং 300 জনেরও বেশি আহত হওয়ার পর এই সতর্কতা জারি করা হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে যে ক্ষয়ক্ষতির কারণে সৌদি কর্তৃপক্ষ বিমানবন্দরটি 17 অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে। সোমবার ইয়েমেনের অন্তর্বর্তী সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট ঘোষণা করে যে রিয়াদের দিকে ছোড়া হুতিদের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যোগ দেবে কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যোগ দিতেও পারি, বিষয়টি খতিয়ে দেখব আমরা। জাপানি ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান এনইসি ব্যবস্থাপনাকে সহায়তা করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার অধ্যয়নের জন্য সম্পূর্ণ এআই পরিচালিত একটি মানববিহীন বিভাগ চালু করেছে। বিভাগের প্রধান থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত বিভাগের সমস্ত পদে 39টি এআই এজেন্ট রয়েছে। তাদের প্রত্যেকের নির্ধারিত ভূমিকার উপর ভিত্তি করে নাম দেওয়া হয়েছে। এআই কর্মীরা তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবেদন তৈরি করে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারীদের সহায়তা করে। এর মধ্যে আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য মাসিক বিক্রয় পর্যালোচনা করাও অন্তর্ভুক্ত রয়েছে। তারা অতীতের ব্যবসায়িক লেনদেনের উপর ভিত্তি করে ব্যবস্থাপনা হালনাগাদের সময় কাল অনুমান করে গ্রাহকদের চাহিদাও যাচাই করে। এআই কর্মীরা প্রতিদিন সকালে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর খবরও যাচাই করে। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরতে বিভাগটি সপ্তাহে একবার নির্বাহী সভার আয়োজন করে। এনইসি কর্মকর্তারা বলছেন, একজন এআই কর্মী সংখ্যা ইনপুট করতে ভুল করার পর এর পুনরাবৃত্তি রোধের উপায় নিয়ে আলোচনা করতে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ওই এআই কর্মীর সাক্ষাৎকার নেন। কোম্পানির কর্মকর্তারা বলছেন যে তারা এআই কর্মীদের ভূমিকা প্রসারিত করতে চান এবং চলতি বছর এই বিভাগে শত শত এআই এজেন্ট নিয়োগ করেন। মিশরে যেসব স্কুল জাপানি শিক্ষা পদ্ধতি গ্রহণ করেছে সেখানে জাপানি ভাষার ক্লাস শুরু হয়েছে। মিশরে এমন সরকারি স্কুল রয়েছে যেখানে শিশুরা পরিচ্ছন্নতা অভিযান, শ্রেণী সভা, পালাক্রমে দৈনন্দিন দায়িত্ব পালন এবং জাপানি স্কুলের মতো অন্যান্য প্রচলিত কার্যকলাপে অংশগ্রহণ করে। দেশটি 2018 সাল থেকে তার শিক্ষা সংস্কারের অংশ হিসেবে শৃঙ্খলা ও সহযোগিতার উপর জোর দিয়ে 100টিরও বেশি এই ধরনের মিশর জাপান স্কুল প্রতিষ্ঠা করেছে। কিছু অভিভাবকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে 10টি স্কুলে পরীক্ষামূলকভাবে জাপানি ভাষার ক্লাস শুরু হয়েছে। সোমবার উত্তর মিশরের সুয়েজের একটি স্কুলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের একটি পাঠ পর্যবেক্ষণের জন্য জাপানি গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শিক্ষার্থীরা একজন মিশরীয় জাপানি ভাষার শিক্ষকের কাছে গানের মাধ্যমে জাপানি ভাষায় 1 থেকে 10 পর্যন্ত গণনা করার অনুশীলন করেছিল। তারা সেই ভাষায় নিজেদের পরিচয় দিতেও শিখেছিল।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া, এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। আসুন একসঙ্গে ঘুরে আসি জাপানি শেখার আনন্দময় ভুবন থেকে।
0: আজ 33তম পাঠে আমরা শিখব কোনো কিছুর জন্য কতটা সময় লাগবে তা জাপানিতে জিজ্ঞেস করার উপায়।
1: কাইতো আর তার বন্ধু মায়ে পৌঁছেছে মিয়ে জেলায় অবস্থিত নিনজা মিউজিয়ামে। শুরিকেন ছুঁড়ে মারার অভিজ্ঞতা লাভের জন্য তারা লাইনে দাঁড়ালো। শুরিকেন হলো নিনজাদের ব্যবহৃত ক্ষুদ্র একটি অস্ত্র। সাধারণত এটি ইস্পাতের ধারালো ফলাযুক্ত তারকাকৃতির ছুরির মতো হয়ে থাকে।
0: সবার আগে চলুন শুনি 33তম পাঠের স্কিট।
2: দোনোকুরাই মাচমাসু কা?
3: 15 分くらいです。
2: わかりました。
3: すごい、本物の手裏剣だ。
4: あの的に投げてください。
3: えい。ああ、落ちちゃった。
0: এবার সংলাপগুলোর অর্থ জানা যাক।
1: মাইক সেখানে কর্মীর কাছে জানতে চাইল লাইন ধরে শুরিকেন ছুঁড়ে মারার আগে কতক্ষণ অপেক্ষা করতে হবে।
2: দোনোকুরাই মাচমাসু কা?
0: কতক্ষণ অপেক্ষা করতে হবে?
1: কর্মী উত্তর দিলেন
3: 15 ফুন কুরাই দেস,
0: 15 মিনিটের মতো।
1: মাইক বলে
2: ওয়াকারিমাস্তা,
0: ঠিক আছে।
1: অপেক্ষার পর তাদের পালা এলো। প্রথমবারের মতো হাতের নাগালে শুরিকেন পেয়ে শিহরিত কাইতো।
3: সুগোই, হোম্মোনো নো শুরিকেন দা।
0: দারুন, এ তো দেখছি সত্যিকারের শুরিকেন।
1: কি করতে হবে তা দুজনকে বুঝিয়ে দিয়ে কর্মী বললেন,
4: আনোমাতোনি নাগেতে কুদাসাই,
0: ওই টার্গেট বা লক্ষ্য বরাবর ছুঁড়ে মারুন।
1: মাইক তার শুরিকেন ছুঁড়ল।
3: এই
0: এই ছুঁড়ে দিলাম। পড়ে গেল।
1: কয়েক মিটার দূরে থাকা লক্ষ্য ভেদ করে শুরিকেন মারতে পারা মাইকের প্রত্যাশার চেয়েও কঠিন ছিল। তার ছুঁড়ে মারা শুরিকেন লক্ষ্যে পৌঁছতে পারেনি, মাটিতে পড়ে গেছে।
0: আজকের মূল বাক্য হল কতক্ষণ অপেক্ষা করতে হয় বা হবে।
2: দোনোকুরাই মাচমাসু কা?
0: এই কথাটি দিয়ে জিজ্ঞেস করতে পারবেন কোনো কাজ করতে গিয়ে কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে। বাক্যটির অর্থ খেয়াল করুন।
5: দোনোকুরাই,
0: এই প্রশ্নবাচক কথাটির মানে হল কতক্ষণ বা কতটা সময়। আর
5: মাচমাসু কা
0: কথাটির মধ্যে আছে অপেক্ষা করা বা
5: মাচু,
0: ক্রিয়াপদের মাস রূপ
5: মাচিমাসু,
0: এবং তারপরে আছে পার্টিকেল কা, যেটি বাক্যের শেষে জুড়ে দিলে বাক্যটি প্রশ্ন হয়ে যায়। তাহলে পুরো কথাটির আক্ষরিক অর্থ কতক্ষণ অপেক্ষা করব, তবে এই স্কিটের প্রেক্ষিত অনুযায়ী বলতে পারি কতক্ষণ অপেক্ষা করতে হবে বা কতক্ষণ লাগবে। আজকের পয়েন্ট হলো কতক্ষণ লাগবে তা জিজ্ঞেস করা। এক্ষেত্রে ব্যবহার করুন প্রশ্নবাচক শব্দ
5: দোনোকুরাই,
0: যার অর্থ কতটা সময়, দূরত্ব বা পরিমাণ।
1: কাজেই কতটা সময় অপেক্ষা করতে হবে জানতে চাইলে অপেক্ষা করা

0: あとどのくらいかかりますか？20分くらいです。
1: অর্থটা ও জেনে নেই এবার।
0: সুমিমাসে, আতো দোনো ক্রাই কাকারি মাসকা?
2: মাফ করবেন, আরো কতটা সময় লাগবে?
3: সুমিমাসেন।
1: এর অর্থ তো আমরা আগেই জেনেছি, দৃষ্টি আকর্ষণের জন্য এটি বলা হয়। এরপর
3: আতো
1: মানে হলো আরো, এযাবৎ পেরিয়ে আসা পথ বা সময় বাদে অনাগত রাস্তা বা সময়।
3: কাকারিমাস
1: মানে হলো লাগবে। মূল ক্রিয়া
3: কাকারু
1: কথাটির অর্থ সময় বা খরচ লাগা, এবং তারই মাস রূপ এখানে ব্যবহার করা হয়েছে।
2: প্রায় কুড়ি মিনিটের মতো।
1: অর্থ কুড়ি মিনিট, আর
3: ক্রাই
1: মানে হচ্ছে প্রায় বা এর মতো।
2: বন্ধুরা শুনে শুনে বলুন।
1: এবার ভিন্ন এক দৃশ্যে চলে যাই। মনে করুন, আপনি কারো কাছে জানতে চেয়েছেন মিউজিয়ামে বাসে যেতে কতক্ষণ লাগবে, আর আপনাকে বলা হলো সেখানে হেঁটেই যাওয়া যায়। এবার জিজ্ঞেস করুন কতক্ষণ হাঁটতে হবে। হাঁটা ক্রিয়াটির জাপানি
3: আরুকু,
1: এবং এর মাস রূপ হল
3: আরুকিমাস।
1: তাহলে বলে ফেলুন, এবারে আরো শিখি পর্ব। সময় বোঝানোর বিভিন্ন উপায় আজ আমরা শিখব।
2: আজকের স্কিটে অপেক্ষার সময় ছিল জু গো ফুন কুরাই, বা প্রায় পনেরো মিনিটের মতো, তাই না?
1: হ্যাঁ, আর জাপানিতে মিনিট হচ্ছে
3: হুম,
1: যে কোনো সংখ্যার পরে এটি জুড়ে দিন। যেমন পাঁচ মিনিট হচ্ছে
3: গোফুং,
1: আর দশ মিনিট হল
3: জুপুং।
1: খেয়াল করেছেন নিশ্চয়ই, দশের সঙ্গে যুক্ত হওয়ার সময় দশ আর মিনিট দুটোরই উচ্চারণ বদলে গেছে। দশ হল
3: জু,
1: আর মিনিট আলাদা থাকলে হতো
3: হুম।
2: প্রতিটি কথা শুনে শুনে বলুন। পাঁচ মিনিট
3: গোফুং,
2: দশ মিনিট
3: জুপুং,
2: পনেরো মিনিট
3: জুগোফুং,
2: কুড়ি মিনিট
3: নিজুপুং।
1: এবার ঘন্টা, যে কোনো সংখ্যার পরে জুড়ে দিন
3: জিকাং,
1: তাহলেই বোঝাবে তত ঘন্টা। যেমন এক ঘন্টা
3: ইচি জিকাং,
1: অথবা দুই ঘন্টা
3: নিজিকাং।
1: তবে খেয়াল রাখবেন, এক্ষেত্রে কয়েকটি সংখ্যার উচ্চারণ কিছুটা বদলে যাবে। এগুলো হচ্ছে চার ঘন্টা
3: ইউজিকাং,
1: সাত ঘন্টা
3: শিচিজিকাং,
1: এবং নয় ঘন্টা
3: খুজিকাং।
1: বুঝতে পেরেছেন তো? তাহলে এবার বলুন তো, এক ঘন্টা তিরিশ মিনিট
2: ইচি জিকান সান জুপুন, তাই না দিদি?
1: হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু বাংলায় যেমন আমরা দেড় আড়াই বা সাড়ে কথাগুলো বলি, তেমনি জাপানিতেও
3: সান জুপুন
1: বা তিরিশ মিনিট না বলে সংক্ষেপে বলতে পারেন
3: হাং,
1: অর্থাৎ অর্ধেক মানে হলো সাড়ে। কাজেই এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা বোঝাতে জাপানিতে সহজেই বলা যায়
3: ইচিজিকান হাং।
1: এ পর্যায়ে আরো একবার শুনি আজকের স্কিট।
4: দোনো ক্রাই মাচমাস কা? জুগো ফুন ক্রাই দেস। ওয়াকারিমাশিতা।
5: すごい、本物の手裏剣だ。
6: あの的に投げてください。
5: えい。ああ、落ちちゃった。
7: マイクと一緒にポップカルチャー。
2: এবারে মাইকের সঙ্গে পপ কালচার। এতে আজ আমরা তুলে ধরব জাপানে বিভিন্ন রকম অভিজ্ঞতা লাভের সুযোগ দেওয়া পর্যটন শিল্পের ধারা সম্পর্কে।
1: জাপানে পর্যটক বা দর্শনার্থীদের জন্য এমন বন্দোবস্ত রয়েছে যাতে করে তারা সব রকম কর্মকাণ্ডে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা পেতে পারেন।
2: ঠিক যেমনটা আজকের স্কিটেই আমরা লক্ষ্য করেছি যে মাইক আর কাইতো শুরিকেন নিনজা স্টার ছুড়ে মারার অভিজ্ঞতা লাভ করেছে।
1: নিনজা বা সামুরাইদের জীবনযাপনের অভিজ্ঞতাও আপনারা জাপানে পেতে পারেন, অথবা হয়তো কিমোনো পরার অভিজ্ঞতা আপনি

0: করতে চাইবেন, চা উৎসবে অংশগ্রহণ, ফুল সাজানো বা ইকে বানা অথবা জাপানি মিষ্টান্ন তৈরি করার অভিজ্ঞতা আপনি লাভ করতে পারেন। আবার কোথাও কোথাও এমন ব্যবস্থাও আছে যে আপনি ভূমিকম্প, প্রবল বর্ষণ, অগ্নিকাণ্ড এবং সুনামির অভিজ্ঞতাও লাভ করতে পারেন এবং দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন।
1: বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, আবার কাজের জিনিসও বটে।
0: বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা জানাবেন, কিন্তু
1: আগামী অনুষ্ঠানে সঙ্গে থাকবেন আশা করি।
2: টোকিও から お送りします
3: This is NHK World Radio Japan Tokyo